অতি জবর বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। উপর মুড়ে জবর বর্ষা হবানু হীরাকুদ জলভণ্ডার জলস্তর বড়বারকে লাগিছে। এটাকে নজরতে রাখিকি হীরাকুদ জলভণ্ডার কর্তৃপক্ষ তরফ আইবা গুরুবার ই বছর পহলা বয়েড প্যান ছড়া যাবারকে নিষ্পত্তি নিয়া যাইছে। এতে লাগি 12টা জেলার জেলাপাল মানুষ ড্যাম কর্তৃপক্ষ তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। গলাকাল রাতে 9 বাজে তক জলভণ্ডার জলস্তর 604.41 ফুট রয়েছে। এছড়ির আঞ্চলিক খবর ইন শেষ হলা। আরবলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজে 2 মিনিট থি। জুহার।

0: মনে বেশি ঠান্ডা পাককে সহি পারসন আর প্রতিকূল পাগনে বি নিজকে সেহি পাশে ঠিক রখি পারসনে সেতির লাগি ই কলা হলদি চাষ জলদি নষ্ট নেই হি থাকে আর চাষী দামনকে বি ক্ষতি সহবাকে নেই পড়ে সেটা এবার কথা আসুছে এই চাষ লাগি আমি জমি প্রস্তুতি কেনতা করবাকে পড়বা এই কথা গুটিকে বি আমাকে নিহাতি ভাবে জানবাকে পড়বা এ চাষ বালিয়া আর মধ্যম জল ধারণকারী মাইট নে ভলি পাশে চাষ হি পারসিয়ে চিকন মিশলা মাইট নে হলদি জলদি বড়ি পারসিয়ে বেশি পাইন জমি রহুথিবার নেই হলে পাইন বিলকুল নেই থিবার জায়গা নে ই চাষ নেই হি পারে ই চাষ লাগি জমির পিএইচ পাঁচ নু সাত ভিতরে রহবার দরকারে সেটা কলা হলদি চাষ লাগি জমিকে ভল করে হল করে দিওন যেটা কি মাইট চাষ লাগি পুরা প্রস্তুত হি যা ইটা হি গলা পছি জমিনে যেটা সূর্যকিরণ বাজবা সেতে লাগি কিছুদিন এটাকে খোলা রখবাকে বি পড়বা এ তার পছে জমিনে ঠিক পরিমাণে পূর্ণা গায় গোবর খত মিশে দি করি এটাকে মাইট সনে ভল করে মিশেবাকে পড়বা এ মাইট নে সার মিশাবার লাগি জমিকে দুই নু তিন থর হল করবাকে পড়বা এ হল করে সারলা পছে জমিনে পাইন মড়ে দি করি আর থরে হল করে দিওন হল করলা পছে যেতে বেলে জমির মাইট উপরে উপরে শুখলা দিশবার আরম্ভ করবা ই সময়ানে আমি তাকে আর থরে হল করে দি করি আর সেন রোটোভেটর চলাই দি করি মাইট মনকে খণ খণ করবাকে পড়বা এ ইস্তর আসিগলা পছে জমি আমার হলদি চাষ লাগি পুরা প্রস্তুত হি যা এ সেটা এবে দেখমা এই বিহন রুবার ব্যবস্থা গোটে কেনতা করা যা এই কথা গোটেকে বি আমাকে নিহাতি ভাবে জানবাকে পড়বা এ এই হলদি কন্দা মনকে ধাড়কে ধাড় লগাবাকে পড়বা সবু ধাড়ি ভিতরে দেড় নু দুই ফুট দূরতা রহবার দরকারে ধাড় নে লগা হইথিবার টিউবর ভিতরে বি দূরতা প্রায় কুড়ে নু পঁচিশ সেন্টিমিটর পথকে রহবার কথায় আর গোটে রিস তিয়ার করি করি ই চারা রুববারটা ভল হেবায় কন্দাকে কন্দা এক নু চার ফুট দূরতা রখবাকে পড়বা রিজ উপরে থিবার কচ মনকর দূরতা পঁচিশ নু তিরিশ সেন্টিমিটার রহবার দরকারে রিজ মনকর মোটেই প্রায় অধা ফুট হেলে এটা আর টিকে ভল কথা সেটা এবার কথা আসুছে ইনর অমল সমিয়া কেনটা এ কথা গোটেকে বি আমার চাষী দামনকে নিহাতি ভাবে জানবাকে পড়বা এ এ ফসল রোববার অঢ়াই মাস পছে এটা অমল লাগি পুরা প্রস্তুত হি যাইছি জানুয়ারি মাস নু মার্চ মাস পথকে টিউবর খনন করা যাইছি সিয়ে গোটে গছ নু প্রায় অঢ়াই কিলোগ্রাম হলদি ইনু মিলিছি সিয়ে এটা গোটে হেক্টর নে এক হাজার একশো গছ লগা যাচ্ছে বইলে সেনু আমার চাষী দামনে অড়চালিশ টন হলদি অমল করিপারবে একর পিছা অমল প্রায় বারো নু পনেরো টন মিলিছি যেটা কি শুখি গলা পছে এক নু এক দশমিক পাঁচ টন কে কমি যাইছি তো চাষী দামনে আমি সব কথাকে ঠিকই পাশে বুঝি সুঝি করি ই কলা হলদি চাষ নে ধ্যান দেমা বইলে আমার চাষ তো ভল হেবা একা তার সনে সনে এটাকে আমি বিক্রি করি দুই পয়সা অধিকা লাভ বি পাই পারমা।
1: শুনুথিলে কার্যক্রম চাষর কথা। শ্রোতাবন্ধু কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্ররু। বর্তমান প্রচার করুছু সঙ্গীত লহরী ক্রমরে আধুনিক গীতা। প্রথমে শিল্পী অভিপ্সা রথ নিজাম গীতরচনা সঙ্গীতরে সজাই অরবিন্দ পাণ্ডে।

0: এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল এবং সেইতে পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাই চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
3: রথযাত্রা উপলক্ষে 12 জুলাই রু 16 জুলাই পর্যন্ত উৎকল কারণী হস্তন্ত্রে 10% প্লস 20% ও হস্তশিল্পরে 10% র বিশেষ রিহাতি। এই অফর উৎকলিকার সমস্ত শাখা ও www.utkalikaodisha.com রে উপলব্ধ।
4: শ্রোতা বন্ধু শুণন্তু এক সূচনা, আজি 7 তারিখ মঙ্গলবার দিন 1:20 1:50 পর্যন্ত মহিলামানক শক্তিরূপা কার্যক্রমে হ্যালো ডক্টর সিধা প্রসারণে ফোন ইন কার্যক্রম প্রচার করা। এথিরে বিষয় রয়েছে জলাতক রোগর কারণ এবং নিরাকরণ। বিশেষজ্ঞ ভাবে স্টুডিওরে উপস্থিত রহবে ডক্টর সাধুচরণ পণ্ডা, অবসরপ্রাপ্ত প্রফেসর মেডিসিন বীর সুরেন্দ্র সায় মেডিকাল কলেজ বোর্লা। শ্রোতাবন্ধুক অনুরোধ, এই কার্যক্রমক ফোন করে দিয়া যাওতবা বিষয় উপরে প্রশ্ন পচারি উত্তর পাইপারিবে। আম ফোন নম্বরগুড়িক হেলা 0667029562 0667029628। পুনি থরে কহি রাখুছু 0667029562 0667029628। সূচনাটি এতিকরে শেষ হেলা। কার্যক্রমের পরবর্তী গীতটি শুণন্তু, সুভাষচন্দ্র বিশীঙ্ক গীত রচনাকু কণ্ঠ দিয়েছেন সুদর্শন প্রধান।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: କାର୍ଯ୍ୟକ୍ରମର ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଦ୍ୱୈତକଣ୍ଠରେ ଗାଇଛନ୍ତି ରବୀନ୍ଦ୍ର କୁମାର ପଣ୍ଡା ଏବଂ ମିତା ପରିଜା। ଗୀତିକାରିଲେ ବାବାଜୀ ଚରଣ ଜେନା।

0: শ্রোতাবন্ধু নমস্কার, বরিষ্ঠ নাগরিকঙ্ সম্মান ও প্রণামর কার্যক্রম মাননীয় শুকু আপনার সাদর স্বাগত। আজির উপস্থাপনার মু দিলেশ্বর রণা, নমস্কার। শ্রোতাবন্ধু আপন মানে জানন্তি, প্রতি অধ্যায়ে আমি আম সমাজের সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানক সহ কথাবার্তা করে থাকি, যে মানে নিজের কর্ম দ্বারা আম সমাজকু প্রভাবিত করে থাকে। সে নিজের কর্ম দ্বারা আম সমাজের হিত সাধন করা সহ সমাজ পাই এক উদাহরণীয় ব্যক্তিত্ব পাল্টি থাকে। তেবে আজ মধ্য আমসহ এভাবে জনে ব্যক্তিত্ব অছন্তি, যে সমাজ সেবা ক্ষেত্রে নিজকে সমর্পিত করে দিয়েছেন। জীবন কেবল জনক নুহ বরং গণক জীবন, কেবল স্বপ্নই নুহ সমূহ পাই এই চিন্তাধারা আধার করে, এই মানসিকতা আধার করে সে তাঁর যাবজ্জীবনরে অন্য পাই নিজের জীবনক উৎসর্গীকৃত করে দিয়েছেন। তেবে মাননীয় সুর আজির ফর্দরে আমি ভেটিবা এভাবে জনে ব্যক্তিত্বকে, আসন্তু তাঙ্ক সহ সিধা সলখ কথাবার্তা হেবা। আজ্ঞা নমস্কার।
1: নমস্কার বাবু,
0: আপনার পরিচয় টিকি দিয়ন্তু।
1: শ্যাম সুন্দর জাল, মুরগা ধর্মর পাখর গমহারিগুড়া, যশোদা অনাথ আশ্রম যে আরম্ভ করেছিলি, ভগবান মতে গোটে লাখ লাখ লোক ভিতরে গোটে দায়িত্ব দিয়েছেন।
0: আপনার সুন্দর কথাটিয়ে কহিলে যে ভগবান আপনার লক্ষ লক্ষ লোক ভিতরে দায়িত্ব দিয়েছেন। তবে এই দায়িত্বটি নেবার প্রক্রিয়াটি কেমিতি ছিলা, কেমিতি আপনার এই দায়িত্বটি নিজে নিজে নেই গলে?
1: মোর যশোদা মাঙ্কর আশীর্বাদ, বাপা চালি গলা পরি বহুত কষ্টরে আমি বঞ্চলু, তিন ভাই আর গোটে ভৌণী, যে মোর তলে আর দুইটা ভাই ছিলে, মোর মা সম থিলা বিধবা হয়েগলে, বাপা চালি গলা পরে তো মোর মার উপায় শূন্য হয়েগলা, সেতবেলে পাঠ টিকি নেই পড়ি যাই পারলু, পাঠ টিকি পড়ি পারলি নেই, মানে হলা এবে দস্তখত জানিছে, ভালসে আবার দস্তখত জানিছে, সেটু হলিয়া হলি নাই নাই কেতে খেলে হলিয়া হইবি তা নেই হলিয়া না, এনতা ভাবলি আর সতেরো বর্ষ হোথিলা আর সিধা পলাইবি বাহার বাট পলাই বাহার দেশে পলাবি ভাবলি। তেমন আমপাণীরে গোটে ভাই গোটে এনামারে খেটুথিয়ন ভেটনেরিরে, সেন গলি চালি চালি চালি চালি ধর্মগড়ু পলাইলি মোর গমারিগুড়া গাঁর সেন পৌঁছি গলি, পৌঁছি গলি মুই দুই বজারে পৌঁছি গলি, দাদা থিয়ন দাদা এব তুই কাই আসলু, মা কেনতা অছন পুতা বলি করে মোর দাদা কহলে তুই যা নেই যে না দাদা টেলর কাম শিখবি না, জঙ্গলি লগেবার কইলি, জঙ্গলি গোটে কোনা টেলর গোটে থিয়ন যে পাখর লোক তুম পরি করে দেখু থাকে যে সে কলে কাম শিখবু বলে তোর ভাইকে কহবু নেই দাদা কাম শিখছি না দাদা নেই যে না হলি আই ইয়ে পুয়া এনে এক বর্ষ সেন মুই টেলর কাম শিখিলি।
0: আপনার সেটি সিলাই কাম শিখিলে, তারপরে কেমিতি আপনার এই যে অনাথ আশ্রম চিন্তাধারাটি আসিলা?
1: যেতবে টেলর কাম শিখিলি গোটে বর্ষ শিখিলি আউ পলাই আসলি না গাঁকে, সেন নাট ফাট সব কর শিখুলি,

0: নেবার কথা স্যার।
1: যেতকি যেতকি জলদি সেতকি ভল, আপে বঞ্চিলে বাপর না।
0: ঠিক কইলে, বড়া মজা আজ্ঞা, যা বি মোর প্রশ্ন যেনটা আপন উত্তর সেনটা বহুত বড়িয়া লাগছে।
2: আপন আজ্ঞা জনে কবি ভিত আজ্ঞা, হেতি লাগি তো আপন উত্তর পাইলে।
0: হ্যাঁ আজ্ঞা, উত্তর পাইলি। যা বি হো, আপন দুই জন স্টুডিও রই করি আলোচনা করবার দ্বারা মতে বহুত খুশি লাগলা। আর অন্য শ্রোতা মানে ফোন করবে, মুই রাখুছি আজ্ঞা। নমস্কার।
2: নিশ্চয় নিশ্চয় আজ্ঞা,
1: ধন্যবাদ।
2: আমি অপেক্ষা করিছু, আমার শ্রোতা মানকর অনুরোধ লাগি হি এই কার্যক্রম আরম্ভ হিছে। তেবে দেখমা আর কেন শ্রোতা ফোন করিছন। আমার প্রিয় শ্রোতাঙ্কর অনেক দিনর অনুরোধ, তাঙ্কর সহযোগ ও আমার চেষ্টা যোগ প্রশ্নমঞ্চ কার্যক্রম হ্যালো ডক্টর পাদ পরে পাদ থাপি চালিছি। তেণু যদি আপন মানে আমাকে বহু সংখ্যার ফোন করবেনি, তাহলে কার্যক্রম সফল কেমিতে হব কহিলে। হ্যালো
3: হ্যালো
2: হ্যালো, হ্যাঁ আজ্ঞা নমস্কার, আপনার পরিচয় দিন্তু।
3: হ্যাঁ ম্যাডাম নমস্কার।
2: নমস্কার।
3: প্রশ্ন মহাশয়ঙ্কু মধ্যে মোর হৃদয়ের নমস্কার।
1: নমস্কার নমস্কার
3: আজ্ঞা, এই যে জলান্তক রোগটা কতদিন পরে মানে লক্ষণটা জনা পড়ে, আউ এটা কেউ কারণ হয়েছে সেটা জানিবার চাহছি।
1: এ রোগ গোটে ভূতাণু জনিত রোগ, ভূতাণুর না হচ্ছে র‍্যাপডো ভাইরস হলা। তো প্রায় 196% মানে 196 রোগী রোগ যে হুয়ে কুকুর কামুড়া হুয়ে, 1% হুয়ে বিলেই কামুড়া লাগে, ঠিক আছে। আউ 2% রোগ হুয়ে অন্যান্য জঙ্গলি কুকুর, বিলুয়া, নেউল, গধবাঘ, ভালু এমান কামুড়া লাগি বি হয়ে। হলে সেই কুকুর কিংবা বিলে এমানে যেতবে তাড়ে ভূতাণু থাকে আসে কামুড়ি দিকে মানুষকে, তো মানুষ দেহরে সে ভূতাণু পশে আউ রোগ হুয়ে। হলে লক্ষণ প্রকৃতরে প্রকাশ পাইবাপি প্রায় 2-3 মাস লাগে প্রায়, আউ শতকড়া 2-3 লোকঙ্ক পাখরে সেটা বর্ষটিয়ে বি হইপারে, আউ বেলে বেলে 8 বর্ষ কিংবা তাঠু বি অধিকা লাগিপারে। এমতি কিছু নির্দিষ্ট সময় নাই লক্ষণ দেখা দেওয়া পাই, বহুত টাইম বি লাগিপারে।
2: তো আজ্ঞা আপন কহিলে যে ইয়ার কিছু সময় মানে পরিধি নাই কেবে তার লক্ষণ দেখা যাব, তো ইহা ভারি মুশকিল কথা নহে কি?
1: সেইথিপাই তো সাঙ্গে সাঙ্গে টিকা নেবা নিহাতি জরুরি।
2: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, তো টিকা নেলা পরে তা ভাল হয়ে যায় কহবে?
1: টিকা নেলে যেমি ইয়ে দেখন্তু, এই যে রেবিজর টিকা আউ আমার অন্য পোলিও ফোলিও টিকা পার্থক্য হচ্ছে, সেসবু সে ভূতাণু পশিবা আগুরু কিংবা জীবাণু পশিবা আগুরু টিকা দৌছু রোগ ন হওয়া পাই। এটা কিন্তু শরীর ভিতরে ভূতাণু পশিলা পরে আমি টিকা দৌছু, এতিকি কেবল পার্থক্য। এবং সে টিকা দেলে সে অন্য টিকা ভলিয়া অ্যান্টিবডি তৈরি হুয়ে, এবং যে ভূতাণু পশি থাকে তাকে নিপাত করে, তা দ্বারা রোগকে রোকি হুয়ে।
2: তো এই রোগ কেতে ভয়ঙ্কর আর বরসকে কেতে লোক ইথিনে মৃত্যুবরণ করছেন বলে আপনি কহবে?
1: ই রোগ আমার সারা বিশ্বনে এটা তো 60,000 খণ্ডে লোক মরতে, আউ ভারতরে 20,000 লোক বর্ষকে মরছেন।
2: আজ্ঞা,
1: আউ থরে লক্ষণ দেখা দেলে মরিবাটা সুনিশ্চিত।
2: তো সেই রোগ থরে হেলা পরে রোগীর কোন সবু লক্ষণ দেখা যায়?
1: দেখন্তু এসবু হেলা পরে প্রথম দিনে দুই দিন জ্বর হুয়ে, কুলিয়া হইপারে।
2: আজ্ঞা, ওটে ফোন আসি পৌঁছি গলানি। হ্যালো
4: হ্যালো আজ্ঞা নমস্তে।
2: নমস্তে, আপনার পরিচয় দিন্তু আউ প্রশ্ন রাখন্তু।
4: মুই হেমন্তি মাঝি।
2: কেন কহুছ? হ্যালো, আমার কোনি ভণী গোটে বোধে, নিজের প্রশ্ন কানা কহ। প্রশ্ন কহ
1: কহ কহ, বুইবি জুনাগড় রে কহ।
2: হ্যালো ପ୍ରଶ୍ନ କହ।

আকাশবাণী ভবানীপাটনা শ্রোতা বন্ধু নমস্কার, আপনার স্বাগত এবং অভিনন্দন জনাই আরম্ভ করুছু আজ তৃতীয় অধিবেশন। আমকেন্দ্র কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 248 মিটার ও 1206 কিলোহর্স যোগে এবং এফএম মাধ্যমে 100.3 মেগাহর্সে। নিউজন এআইআর এফ মাধ্যমে আপনার আমকেন্দ্রকে শুনেপারে। বর্তমান সময় অপরাহ্ন 5টা হওয়া যাচ্ছে। আকাশবাণী কটক কেন্দ্র রিলে করে প্রচার করুছু এনসিইআরটি দ্বারা প্রায়োজিত ধারাবাহিক কার্যক্রম উমঙ্গ। শুনিপারে কিছু ক্ষণ মধ্যে

0: ঠিক ভাবে পরিচালনা করা যাচ্ছে। এতে 20,11,000 পরিবার লাগি করে উপকৃত হেউছন। জনসাধারণ সহযোগ সরকার বনীকরণ যোজনা থি রাইজে ধীরে ধীরে জঙ্গল মাত্রা বড়ুছে বলে মুখ্যমন্ত্রী কইছন।
1: বৃক্ষরোপণ করিবা, যেতে অধিক রু অধিক বৃক্ষরোপণ করিবা, সেই আমকু গ্লোবাল ওয়ার্মিং রু আমকু রক্ষা করি পারিব। অদ্যাবধি যুগ্ম জঙ্গল পরিচালনারে প্রায়ত 16,209 বন সুরক্ষা সমিতি আম ওড়িশারে 579টি পরিবেশ উন্নয়ন কমিটি এমানঙ্কর দ্বারা প্রায় 13,933 বর্গ কিলোমিটর রু অধিক জঙ্গল ইয়ে সুরক্ষা করা যাউছি এবং তাহার উত্তম পরিচালনা মধ্য করা যাউছি। এথিরে প্রায় 20,11,000 পরিবার নিয়োজিত উপকৃত হউছন্তি।
0: মুখ্যমন্ত্রী কইছন রাজ্যে মিশন মূর্তি বন সুরক্ষা কাম জারি রয়েছে। মহানদী খড়িতি সবুজ মহানদী মিশন জরিয়ে 1.5 কিলোমিটর জঙ্গল তৈয়ার করা যাচ্ছে। আউ উজড়ি যাইতবার জঙ্গলর পুনরুদ্ধার লাগি আম জঙ্গল যোজনা অধীনতি 1,488 কোটি টঙ্কার জীবিকা ভিত্তিক কার্যক্রম চালুছে। এতার সহিতে ইপ তেল ব্রাহ্মণী বৈতরণী ঋষিকুল্যা আউ বংশধারা নদীর দুই খনিন শাগুয়া বলয় তৈয়ার করা যাচ্ছে। গলা বছর প্রধানমন্ত্রী জন্মদিন অবসরে রাইজে গোটে দিনে 1,49,00,000 গছ যোগা যাই। এ বছর কেন্দ্র সরকার তরফ রাজ্য লাগি 3,76,00,000 গছ যোগা যাবার লক্ষ্য রখা যাই। চড়ক মরানু রক্ষা পাইবার লাগি গলা বছর 17,90,000 তাল গছ যোগা যাই। আম জঙ্গল যোজনা অধীনতি জঙ্গলর পুনরুদ্ধার লাগি সরকার ভিন ভিন পদক্ষেপ নেউছন। এক পেড় মাকে নাম অভিযানতে রাইজে 8,12,00,000 গছ যোগাবার কাম শেষ হয়েকি সেসবুর দেখরেখ করা যাচ্ছে। অভিযান অধীনতি রাজ্যবাসী গছ যোগাবারকে মুখ্যমন্ত্রী এ অবসরে আহ্বান দিয়েছেন। পূর্বাঞ্চল আঞ্চলিক পরিষদ স্ট্যান্ডিং কমিটির 15 নম্বর বৈঠক ভুবনেশ্বর লোকসেবা ভবন চালিছে। ওড়িশার মুখ্য শাসন সচিব অনুগনকর অধ্যক্ষতাটি হেউথিবার বৈঠকটি ওড়িশা সহিতে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গর মুখ্য শাসন সচিব গৃহ সচিব পুলিশ মহানির্দেশক আউ বরিষ্ঠ প্রশাসনিক অধিকারী মানে উপস্থিত অছন। বৈঠকটি মোট 72টা এজেন্ডা উপরে আলোচনা হেউছি। আন্তঃরাজ্য নদী প্রসঙ্গ, সুরক্ষা, আইন শৃঙ্খলা, দূরসঞ্চার, যোগাযোগ, ব্যাংকিং, এনএচ এআই প্রোজেক্ট প্রকল্প, সাইবর সিকুরিটি, মনিষ হাতী বিবাদ, খনিজ সম্পদ, পরিবেশ সংরক্ষণ উপরে বৈঠকটি জোর দিয়েছে। ওড়িশা আও ঝাড়খণ্ড সীমান মাও কার্যকলাপকে পুরাপুরি অটকাবারকে বৈঠকটি আলোচনা হয়েছে। এতার সহিতে বৈঠকটি কেন্দ্র সরকারকর ভিন ভিন যোজনা আও কার্যক্রম কেন্তা রাজ্যমানকে সফলতার সহিতে কার্যকরী হওয়া সে বাবদে খাস আলোচনা করা যাচ্ছে। জনজাতিমানকর ভাষা সংস্কৃতি আও পারম্পরিক জ্ঞানকে সংরক্ষণ করবার দরকার রয়েছে বলে কেন্দ্র আদিবাসী ব্যাপার মন্ত্রী জুয়েল ওরাম কইছন। ভুবনেশ্বরঠানে দুইদিনিয়া জাতীয় কর্মশালাকে উদ্ঘাটন করিকি শ্রী ওরাম কইছন জনজাতিমানকর পারম্পরিক জ্ঞানকে অত্যাধুনিক প্রযুক্তি বিদ্যা সহিতে জোড়বার দরকার রয়েছে। এ অবসরে আদিবাসী ব্যাপার মন্ত্রণালয় তরফ জনজাতিমানকর বিকাশ লাগি জ্ঞান নবসৃজন আও প্রমাণ আধারিত নীতি নির্ধারণকে আধার করিকি আদিবাসী গবেষণা প্রতিষ্ঠানকে বিকশিত করবার লক্ষ্যতে গোটে নয়া কার্য খসড়ার উন্মোচন করা যাইছি। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রনু। রাইজে সড়ক দুর্ঘটনাকে কম করবার আও সড়ক থি যাউতবার লুকর সুরক্ষাকে নজরতি রখিকি পরিবহন বিভাগ তরফ খাস যাঞ্চ অভিযান জারি রয়েছে। এতকর খালি জরিমানা নুহে, ফিটনেস পঞ্জীকরণ পরমিট কি বিমা নিয়ম উল্লঙ্ঘন কলে সিধাসলক গাড়ি জবত করা যাবে বলে বিভাগ তরফ কুহাযাইছে। গলা এপ্রিল 1 নু জুন 30 তারিখ ভিতরে রাইজে 1,64,882 চালান কটিথিবার বেলে খালি 428টা গাড়ি জবত হইতিলা। খালি জরিমানা লাগি অযোগ্য গাড়ি ফেরথরে রাস্তাকে আসিকি দুর্ঘটনা ঘটুবার নু এই নয়া আভিমুখ্য নিয়েছে। রাজ্যের সবু আঞ্চলিক পরিবহন অধিকারী, আরটিও অতিরিক্ত আঞ্চলিক পরিবহন অধিকারী, এআরটিএ আও এনফোর্সমেন্ট অধিকারী মানুষ এই বাবদে সার্কুলার জারি করা যাই। পুলিশ সঙ্গে তালমেল রাখবার সহিতে বাহন আও ই চালান ড্যাশবোর্ড থি এলর্ট ব্যবস্থা বিল করা যাই। মুখ্যমন্ত্রী গবেষণা ফেলোশিপ 2026-27 লাগি আইজ বিজ্ঞপ্তি বাহারিছে। উচ্চশিক্ষা বিভাগ অধীনতে থিবা রাজ্যর সরকারি বিশ্ববিদ্যালয় আর রাজ্য সরকারকর অলগা বিভাগটি পিএইচডি পাঠ্যক্রমটি পঞ্জীকৃত ছাত্রছাত্রী মানে সামস পোর্টাল থি ইথির লাগি আবেদন করিপারবে। আইষ্ঠানু আইবা 30 তারিখ অদরাতি তক আবেদন করবার সময় ধারিজ করা যাইছে। আগনু দাখল করা যাইতিবার আবেদন থি সংশোধন লাগি জুলাই 31 তারিখ সকালর 11 বাজে নু রাতির 11:45 তক আবেদন করিহেবা। আবেদন কারীমানকর তথ্য ওকাক তরফ ওড়িশা রাজ্য উচ্চশিক্ষা পরিষদ থি দিয়াযিবা। অগস্ট 5 তারিখ যোগ্য আবেদনকারীমানকর দস্তাবিজ যাঞ্চ করা যিবা আও তার উত্তর সামস পোর্টাল জরিয়ে সূচনা দিয়াযিবা। বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রা আগনু আজ পুরী রেলওয়ে স্টেশন ঠানে মকড্রিল করা যাইছে।

0: যুগেতে দা জুহার
1: জুয়ার রে লেকড়ু জুয়ার জুয়ার জুয়ার জুয়ার বাবু
0: দাদা
1: কান হালচাল কো
0: কান হালচাল বলে দাদা মুই তোকে গোটে প্রশ্ন গোটে পচারবি বললু
1: প্রশ্ন পচারবু
0: হয়
1: পচার
0: পচারবি বইলে দাদা দেখ এক তারিখ দিন বন মহোৎসব আরম্ভ হেলা আমার কার্যক্রম নে ফুনি আমি আলোচনা করিছিল যে হেতির লাগি বধে তুই দাদা কেনু গুটিটা গছ মনকর চারা মনে পাইলু যে আনি করি তোর বাড়ি নিয়ে লগাইছু বলুছে হ্যাঁ
1: কেনু বলে দেখ রে বাবু
0: হ্যাঁ
1: তুই তো সেথর কইছিলু এক তারিখ নু সাত তারিখ পথে বন মহোৎসব পালন করা যাচ্ছে বলি করি
0: হাই হাই হাই
1: এবে তুই বি যদি কেন স্কুলে লগাবু কেন পঞ্চায়েত অফিস লগাবু কেন ঘরে লগাবু কি কেন তোর থান খনে অছে বলে লগাবু বলে সরকার তরফরু ভিনে ভিনে প্রকার চারা মনে যোগাই দৌছন
0: দাদা বঢ়িয়া কথা কইলু এটা তো বর্ষা দিন চালিছে বললু আর এ যাচ্ছে দাদা বন মহোৎসব সভা শেষ দিন হ্যাঁ এক তো সাত তারিখ দাদা তুই তো জানিছু গছ হচ্ছে আমার জীবন গছ নেইথিলে আমি ফুনি নেইথু হ্যাঁ দেখ দাদা পহেলা করি গছ অম্লজান দৌছে তেনকি আমি যেন গছ পতর লগাউছু আমাকে খাদ্য দৌছে দরকার পড়লে দাদা সে গছকে ব্যবহার করি করি আমি ঘর দুয়ার বনাউছি।

0: দরকার পড়লে দাদা জ্বালানি হিসাবে ব্যবহার করুছু। হ্যাঁ আর দাদা ইটেন গছ পত্র অছে বলি করি আমার জীব জগৎ ফুনি বঞ্চি করি অছে। হ্যাঁ বর্ষা দিনে বর্ষা হবা, শীত দিনে শীত হবা, খরা দিনে খরা হবা, এন্তা করি ই যে গছ লতা অছে দাদা আর যেন জঙ্গল মনে অছে তাকে যদি আমি সংরক্ষণ যদি নেই করমা এবে ঠানু, সচেতন যদি আমি নেই হেমা বলে দিনকে দিন দাদা এই গছ পতর এই খমন সবু নেকে দিনকে দিন সরি যিবা। হাই
1: তো এটার লাগি আমি চিন্তা করবার কথা।
0: হ্যাঁ হেতির লাগি পরে সরকারি বন মহোৎসব পালন করুছন, লোক মনে কেনতা জাগতিয়ার হেবে, লোক মনে কেনতা সজাগ্র হেবে, লোক মনে কেনতা সচেতন হেবে, সেতির লাগি দাদা ই যেন বন মহোৎসব পালন হুচি।
1: হ্যাঁ যে বাবু,
0: হ্যাঁ
1: বন মহোৎসব কথা তো কইলু,
0: হাই
1: সবু জানি হেলা,
0: হুম
1: মাত এই ভিতরে আমার বৈঠক কে
0: হ্যাঁ
1: শিল্পী ভাই গুটা এলে না,
0: হাই
1: যে তুই তো ডাকিছু,
0: হুম
1: কই দেলে বনে হেতা না টিকে,
0: হাই আমার সত্যনারায়ণ নাইক দাদা বলু
1: তাঙ্কর
0: ঘুমরা দলকে আনিছন,
1: হ্যাঁ
0: রসর কেলিব বলি করে গাইবে।
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: তো শুনুন তাহলে।
0: হ্যাঁ

0: শুনলি বাবু?
1: হয় দাদা, কেনতা লাগলা?
0: কেনতা বেলে বাবু, কেনতা তুড়ে ঘুমরা বজাই দেলে আর গীত গাই দেলে মনটা উল্লাস লাগলা।
1: হয় দাদা, আমার শিল্পী মনকে বললু তোর মোর তরফ ধন্যবাদ গোটেক দামা। তে দাদা দেখনু, আমার বৈঠককে তো বিশেষজ্ঞ আজ্ঞা মনে আসন, এজ গোটে বিশেষজ্ঞ আজ্ঞা আইবে বললু, সে আজ্ঞা কেন বিষয়টি কইবে যে শুনলে একা জানবু। শ্রোতা বন্ধু, আপন মানে তো জানিছন আমার কলাহান্ডি আর নয়াপড়া জেলানে রকম রকমর পনিপরিবার চাষ মানে আমার চাষী মানে করুছন। তো হেনতা চাষ ভিতরে ভেন্ডি চাষ গোটেক বি আমার চাষী দাদা মা ভেন মনে করুছন। তো ভেন্ডি চাষ কেনতা হিসাবনে করবার কথা আর কেন বৈজ্ঞানিক প্রণালীতি যদি আমি চাষবাস করমা বলে বনে করি দুই পয়সা আমি ভেন্ডি চাষ নু পাইপার্মা, তো এই বিষয়টি আলোচনা করবার লাগি আজ আমার বৈঠক নে জনে কৃষি বিশেষজ্ঞ আজ্ঞা আসিছন। সে আজ্ঞার না হেলা ডক্টর বিভূতিভূষণ সাহু, আজ্ঞা বৈজ্ঞানিক অছন উদ্যান কৃষি বিজ্ঞান বিভাগ ওইটি ভবানীপাটনা ঠানে। তো আজ্ঞা আপনকে আমার আলোচনাকে স্বাগত আর জোহার।
2: আপনার মধ্যে মোর প্রতি নমস্কার।
1: আজ্ঞা, আমি তো জানিছু রকম রকমর পনিপরিবা আছে, যেন চাষী দাদা মানে ভেন্ডি চাষ করবার লাগি আগ্রহ প্রকাশ করবে কি করুছন, সেমানে ভেন্ডি চাষ কে কাঁ করি করবে? আর আর যেন পনিপরিবা আছে যেনতা বাইগন হেলা, কুমড়া হেলা, টমাটর হেলা, সে চাষ নু ভেন্ডি থি এনতা কাঁ গুণ আছে? সে চাষ যদি করবে বলে আমকে টিকে মনে হবা যেন মনে সে ভেন্ডিকে ব্যবহার করবে খাইবার থি, সে মনকে ফুনি লাভ হবা।
2: দেখন্তু, ভেন্ডিরে সাধারণত ভিটামিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, মিনেরালস থাকে। তদ ব্যতীত ভেন্ডিরে আউ গোটে জিনিস যেটা থাকে সেটা হলো আয়োডিন। আ ছড়া ভেন্ডিরে আউ গোটে জিনিস থাকে, তন্তু বলে জিনিস থাকে। তন্তু দুই প্রকার তন্তু থাকে, প্রথমটি হচ্ছে দ্রবীভূত হওয়া তন্তু, আর দ্বিতীয়টি হচ্ছে দ্রবীভূত হেউ নথিবা তন্তু। তবে দ্রবীভূত হওয়া তন্তু কম করে না, আমার শরীরে কোলেস্টেরল মাত্রার কম করে দিই, আমাকে হৃদরোগ বা যেটা হার্ট আটাক বলে জিনিসটা আমি কোচে সেইথর আমাকে রক্ষা করে। আর যেটা দ্রবীভূত হেউ নথিবা তন্তু সে কম করে থাকে না, সিয়ে আপনার শরীরে যে অন্তনাড়ী জনিত কর্কট বা ইন্টেস্টাইন নাল ক্যান্সর যেটা আমি কোচে সেইটার তাকে উপশম করিবার, তাকে নিরাকরণ করিবার বিশেষ মাত্রার সাহায্য করে থাকে।
1: তো আজ্ঞা, যে চাষবাস কলে বি তো আজ্ঞা আমাকে সেই হিসাবনে জলবায়ু দরকার হেসি, তার ম্যাট বি হেনতা কিসমর হওয়া দরকার। তো ভেন্ডি চাষ নে আজ্ঞা আমার চাষী দাদা মা ভন মানে জানবাকে চাহিবে কেনতা রকমর জলবায়ু আর তার সঙ্গে কেনতা কিসমর ম্যাট দরকার হে, সেই বিষয়টি দুই পদ কই দিও।
2: দেখুন, বড়িয়া কোশ্চেনরে আপনার পচারলে, ভেন্ডি চাষ সাধারণত আমার গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু বা উপক্রান্তীয় জলবায়ুরে সাধারণত করা যাই থাকে। ভেন্ডি চাষরে যে মঞ্জি গজা হওয়া পাই আমাকে সাধারণত 25-35 ডিগ্রি তাপমাত্রা দরকার হয়ে থাকে। তেমন এইভাবে তাপমাত্রা যে জায়গায় উপলব্ধ আছে সেটা ভেন্ডি চাষ পাই একদুক্ত মানে উপযুক্ত জায়গা বলি আমি জানিবা।
1: আচ্ছা,
2: আউ গোটে জিনিস হল, যদি ভেন্ডি চাষরে আমার যদি 17 ডিগ্রি কম তাপমাত্রা হল সেটি ভেন্ডি মঞ্জি গজা হয়ে নথায়, কিন্তু 42 ডিগ্রি সেন্টিগ্রেড যদি অধিক হয়ে গলা সেটি ভেন্ডির ফুল মধ্যে ঝড়ি যাবার সম্ভাবনা থাকে, আর ফুল ঝড়ি গলে ফল কম হয়ে যাবার মধ্যে সম্ভাবনা থাকে। তেমন উপযুক্ত মাত্রার সূর্যালোক আর উপযুক্ত মাত্রার আর্দ্রতা, যেটা আমি হিউমিডিটি কুচি আমার জলবায়ুরে যেটা রয়েছে, সেই জিনিসটাই ভেন্ডি চাষপাই মুখ্য কারক, যেটা মানে ভেন্ডি চাষের বিশেষ মাত্রার সহায়ক হয়ে থাকে।
1: আমি যদি দেখবা আমার কলাহান্ডি জেলা আর নয়াপড়া জেলানে আপন কহবার হিসাবে সে প্রকার জলবায়ু আছে কি নি? আজ্ঞা,
2: আমার কলাহান্ডি জেলা একদম মানে এই ভেন্ডি চাষপাই একদম উপযুক্ত।
1: আজ্ঞা,
2: ইয়ে তো গলা জলবায়ু কথা। যদি আমি জমি কিপরি হওয়া দরকার, আমার মাটি কিপরি হওয়া দরকার, তাহলে ভেন্ডি সাধারণত সব প্রকার মাটিরে চাষ করা যাই থাকে, কিন্তু খত সারযুক্ত বালিয়া চিকিটা মাটি যেউথিরে আমার জীবাশ্ম বা জৈবিক পদার্থ যে জিনিসটা আমি কোচে সেটা মাত্রাধিক পরিমাণের থিব, আর সেটি জল নিষ্কাশনর সুবন্দোবস্ত থিব। সবুঠু মুখ্য জিনিস হচ্ছে, যদি গোটে ফসল আমি চাষ করছে তা মূলরে যদি জল জমিকি রহিলা তাহলে

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের এত শুনন্তু এই দেশভক্তি গীত, শিবব্রত দাসঙ্ক লেখনীরু সমবেত কণ্ঠরে।

প্রেম গোপ, কপিল গোপ, শিবাংশ গোপ, সঙ্গীতা গোপ, লিপি গোপ এবং দীপালী গোপ। এই গীতটি পেয়ে কণ্ঠদান করেছেন কিশোর কুমার এবং আশা ভোসলে, গীত রচনা মজরু, সঙ্গীত এস ডি বর্মন, কথাচিত্র চলতি কা নাম গাড়ি।

পরবর্তী অনুরোধকারী শ্রোতা বন্ধু হলে চৌবন সুনানি এবং জগন্নাথ সুনানি মালগাঁ ভবানীপাটনা জেলা কলাহান্ডি শুণবাক চাহিদি কথাচিত্র হরদিল জো প্যার করেগার এই গীতটি কণ্ঠদান করছেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগ্নিক গীতিকার হলে সমীর সঙ্গীত নির্দেশনা অনু মল্লিক।

9টায় প্রচার করিব হিন্দী কথাচিত্র গীত, 9:30 শুনিপারিবে কতটি ওড়িয়া কথাচিত্র গীত, পরে পরে পূর্বাহ্ন 10:10 প্রচার করিব বিশেষ কার্যক্রম খোলা ঝরকা। এথিলা আগামীকাল আমার প্রথম অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কিত সূচনা। এসে শেষ করছু আজ তৃতীয় অধিবেশন কু আপনার শুভেচ্ছা এবং স্বাগত জনাই আরম্ভ করিব আগামীকাল আমার প্রথম অধিবেশন।